0: খুলে দে।
1: বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিএম সাসর ওর সাসো হোস্ট তাসো গুরু ডক্টর ইসরার জান ইয়ারি বেদ আসমানি কসমেটিক্স পাকিস্তান দে পেশাওয়ার স্টুডিও নো জেনে পানি গসাসো মল করতে আ কই জি পুরা না বজুন তর লস বজে পুরি জি
0: রোজামা খুলে দে।
1: FM 91 গ্লোবাল ডি আই খান রেডিও ফলিকা, FM 90.0 জলমি রেডিও ফলিকা, FM 90.4 দবং রেডিও ফলিকা, FM 99 শাহিন রেডিও আবাসিন রেডিও ফলিকা, FM 96 সনু রেডিও দবন রেডিও ফলিকা, FM 90.4 দবন রেডিও ফলিকা ও সেবা সুবা গাওয়াস সাসু বিলকুল হম বরা হেরাস তোরি, FM 89.4 বাজেওয়াল FM, FM 88 বিশাম রেডিও ফলিকা, FM 103 কশ্মীর রেডিও ফলিকা, FM 89.4 বাজেওয়াল FM সনু রেডিও, FM 96 সনু রেডিও থেমার গরি রেডিও ফলিকা পাখিরে কি সুবা গাওয়াস সাসু বিলকুল হম বরা হেরাস তোরি জি بٹھگرام کے بٹھگرام ریڈیو پھلی کے سے شکریہ ادا کم دا وقت زمنگ آواز سو پکم زی کی وری جی زمنگ دری پروگرام نسس تکڑے کوی کاغذ دین اسلام حوالے سر ویار سے ہاتھ و خزانے کے آسمانی کاسمیٹکس مختلف پروڈکٹس اس کے وجہ شکر گزار یہ وجی او شکریہ دا آسمانی کاسمیٹکس ہم چدم رخائس تو یعنی کوری پروگرام ساسر پار سپانسر کوی مون سرا تاون حاصل لے آسمانی کاسمیٹکس زیم شکریہ ادا کم تاسم شکریہ ادا کی جی